গীতিকার গুলজার, সঙ্গীত মদন মোহন। গাইছন্তি শিল্পী মহম্মদ রফি এবং লতা মঙ্গেশকর। চলচ্চিত্র মৌসুম।

গীতিকার নিজামকর লেখা, স্বর সংযোজনা মুসির। গাইছন্তি শিল্পী সুভাষ দাস, চলচ্চিত্র কাগজ ফুল।

0: শ্রোতা বন্ধু, ফোন ইন রে মনপসন্দ গীত কার্যক্রমের দ্বিতীয় ভাগক আপন মানুষ স্বাগত। আজ আপন মান সহ কথাবার্তা হওয়া মু রত্নময় ত্রিপাঠী। আকাশবাণী বলাঙ্গীর ফোন ইন কার্যক্রম।
1: স্যার, মুই গোটে আপনক নয়া শ্রোতা কহিল নয় যে মুই যেতে 2016 রে কিনে রেডিও শুনুথিলি আর গীত কম্পিটিশন রে ডুঙ্গি পালি নু আমনে আমার এন্দার বলে সেটা পাইছিনি। সেদিন মুই রেডিও শুনুছি আর আপনক স্টেশন বি শুনুছি। আজ পয়লা করি কল করি যে এতে দিন কল করতে না লাগে তোমার আমার ভন্ডাডে আছেন বলে করি দেই।
0: আপনার নাটা আপন বহুত খুশি কি নাটা পাসি দিলে কবা কি যে
1: মুই সোনপুর জেলা ডুঙ্গি পালি ব্লক চন্দলি লিপুন প্রধান কইতিনি স্যার।
0: আচ্ছা, বলে 2016 মুসিয়ারে আপন শুনুথলে আউ আমকো কল করথলে নে লাগুতাই।
1: হ্যাঁ স্যার, নে লাগুতাই। আচ্ছা, বহুত বহুত ভাল লাগিছে স্যার। আইগা
0: বহুত খুশি লাগুছে।
1: হ্যাঁ,
0: আপন জন সে কো
1: আপনক স্টেশনে কেবে বি শামিল নাই পারমি কি নি বলতিনি।
0: হুম, আজি কেন মহাপ্রভুকে পূজা করথলে সকালু?
1: মই তো সবলে সে জগা কালিয়াঙ্ক তাঙ্কু ভাল ভরসা করছি। তাঙ্কর সবলে গীতা বি টিকে দে গেছে আর তাঙ্কু নম্বর ভরসা তাঙ্কু সবলে ডাকছে।
0: জগা কালিয়া আজি শুনলে আপনকর কথা। আউ আপন কান করছন ভাই?
1: মই তো ব্লাইন্ড স্যার, কিছু নাই, ঘরে আছেন, রেডিও শুনছি, আর কা করবে।
0: আপন জান কইলে যে ডুঙ্গরি পালিরা গুটে গীত কম্পিটিশন রে আপন ভাগ নেইছিলে বলকিরে।
1: হ্যাঁ স্যার।
0: কেন গীত গাইছিলে টিকে আমকু গাইকি শোনাবে? সে গীত নে শুনালে বি অলগা কেনসি গুটে গীত গাইকি শুনন কেনতা গাউছন আপন মানে টিকে আমর শ্রোতা বন্ধু মানে বি জানবে।
1: হ্যাঁ স্যার, যেতে পারবে গাইবে।
0: হ্যাঁ,

0: হ্যালো, আকাশবাণী বলাঙ্গীর ফোন ইন কার্যক্রম।
1: হ্যাঁ আজ্ঞা নমস্কার।
0: নমস্কার,
1: মুই কৃষ্ণচন্দ্র মহানন্দ কহুথিলি আজ্ঞা, আমার কন্টামাল বৌদ জেলার।
0: আপনি আগ্রু আমার কার্যক্রমে সামিল হইছিলে ফোন ইন কার্যক্রমে?
1: আজ্ঞা হ্যাঁ, মাসে আগ্রু সামিল হইছিলে আজ্ঞা।
0: করছেন কেন আপন?
1: আজ্ঞা হ্যাঁ, কাম দাম করছেন বলে এ মিস্ত্রি কাম কমা করছেন যে আউ চাষবাস কাম বি হয়েছে।
0: মিস্ত্রি কাম বলে ঘর বানাছেন?
1: আজ্ঞা।
0: জি কে নাকি তোটা শুনবালে ফোন করলে?
1: আজ্ঞা, যে শুনবে কিতনি দিনকে বাদ মিলে ও যে গীতটা আছে, হ্যাঁ সে গীতটা শুনবি আজ্ঞা।

শ্রোতা বন্ধু, আপনার যদি এই কার্যক্রমের নিজ মনপসন্দর গীত শুণবা চাহিদ তবে আমাকে ফোন করতু। প্রত্যেক শুক্রবার সকাল 10:30 রু 11:30 মধ্যে আমার ফোন নম্বরটি হল 8114659481। নম্বরটি আউথরে কই দেছু 8114659481। তবে আজপাই বিদায় দিও, নমস্কার।

0: শ্রোতা বন্ধু, এবে ভারতর বিকাশর গতি দ্রুত হেউছি। এথিরে বেশি অংশগ্রহণ করুছন্তি আম যুববর্গ। সেমানক কান্ধরে আগামী ভবিষ্যতর ভার। আম দেশ কিপরি বিকাশশীল হেব, সমৃদ্ধ হেব, সে দিগরে যুববর্গঙ্কর রহিছি গুরুদায়িত্ব। তেণু শান্তি এবং অহিংসা পথরে চালিবা বর্তমানর আহ্বান। এহা যুববর্গঙ্ক আদর্শ হেবা উচিত। এই অবসরে আজ রয়েছে আলোচনা, অহিংসার পথ হেউ যুবপিঢ়ীঙ্ক আদর্শর পথ। এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা ডক্টর স্নেহলতা পণ্ডা।
1: অহিংসা মানবতার সর্বোৎকৃষ্ট গুণ, এহা শান্তির প্রতীক। যুব সমাজ দেশের অহিংসার পথ অনুসরণ কলে সমাজের সম্মিলন, ভাইচারা, শান্তি অব্যাহত রহিব। কিন্তু বর্তমান দেখা যাচ্ছে হিংসা ও অসহিষ্ণুতা বৃদ্ধি পাইথিবা।

0: आकाशवाणी संबलपुर आंचलिक खबर पढ़ुचन संपा राय जुहार। पहला मुखिया खबर, सरकारंकर जनकल्याणकारी योजना सबु राज्यवासींकर पासे पहुंचाबारके दलीय कर्मीमानको परामर्श देले बीजेपी राष्ट्रीय अध्यक्ष। उच्च माध्यमिक शिक्षा परिषद परिचालित युक्त दुई परीक्षाफल आइबा बुधवार दिन बाहरबा, गणशिक्षा मंत्रींकर सूचना। ओडिशान सुरक्षित निवेश परिवेश तयार करबार लक्ष्यती भुवनेश्वर न खुलबा सेबीर शाखा कार्यालय। आउर राइजे होउचे जबर खरा, भिन भिन जगार तापमात्रा पार कला 40 डिग्री सेल्सियस। एथर पूरा खबर, बीजेपि राष्ट्रीय अध्यक्ष नितिन नवीन द्विदिनिया ओडिशा गस्त थी आसिछन। राज्य बीजेपी कार्यालय न श्री नवीनंकर अध्यक्षताती कोर कमिटी बैठक हो जाइछे। बैठक ते मुख्यमंत्री मोहन चरण माझी आउ दलर वरिष्ठ नेतृवृंदंकर संगे राष्ट्रीय अध्यक्ष सांगठनिक कार्यधारा आउ ओडिशार आर्थिक विकास बाबदे आलोचना करिछन। दलीय कर्मीको आह्वान देकरी श्री नवीन कहिछन, केन्द्र आउ राज्य सरकारंकर जनकल्याणकारी योजनामान राज्यर फी घरे पहुँचिबार दरकार। सुभद्रा आयुष्मान आउ समवाय कल्याण योजनामानकरनु योग्य हिताधिकारीमाने सीधासलख लाभ उठाबार जरूरी बोली श्री नवीन जोर दैछन। मुख्यमंत्री श्री माझी बैठक उत्तर सामाजिक गणमाध्यम पोस्ट थी कहिछन, प्रधानमंत्री नरेन्द्र मोदींकर दूरदृष्टि सम्पन्न मार्गदर्शन थी दुही राज्य आउ केन्द्र सरकार ओडिशार सर्वांगीन विकास सामाजिक सुरक्षा आउ अर्थनैतिक अभिवृद्धिके गोटे नुआ दिक दौछन। राज्यर फी नागरिकंकर कल्याण आउ ओडिशार गौरवके सारा पृथ्वीन पहुँचाबार लागि सरकार संकल्पबद्ध बोली श्री पाझी कहिछन। तार उत्तर श्री नवीन खोर्धा जिला जटनी ठाने जिलास्तरीय पंडित दीनदयाल प्रशिक्षण महाअभियान शिविर के आनुष्ठानिक भाव उद्घाटन करबार सहित पूरी जाइकिरी श्रीमंदिर चतुर्धा मूर्तिंकर दर्शन करिछन। पुरीनु फिरबार उत्तर अलग कतेटा कार्यक्रम थी जोग देकरी आज बेलबुड़े श्री नवीन दिल्ली फिरी जिबे। आज बैठक थी केन्द्र मंत्री धर्मेन्द्र प्रधान, जुएल ओराम, बीजेपी राज्य सभापति और सांसद मनमोहन सामल, बीजेपी ओडिशा प्रभारी विजयपाल सिंह तोमार, सहप्रभारी लता उसेंडी, उपमुख्यमंत्री प्रभाती परिडा और केभी सिंहदेव प्रमुख उपस्थित थिले। बीजेपी राष्ट्रीय अध्यक्ष नितिन नवीनकर अध्यक्षताती हितवार बीजेपी कोर कमिटी बैठक थी। संगठन आउ सरकार भितरे तालमेल बढ़ाबार आउ निर्वाचित लोक प्रतिनिधि आउ कर्मकर्तामानकर भितरे सहयोग रक्षा के नेकरी भिन भिन प्रसंग भितरे आलोचना होइछे। बैठक उत्तर राजस्व मंत्री सुरेश पुजारी कहिछन, राष्ट्रीय अध्यक्ष राइजे संगठन के मजबूत करबार सहित सरकार को लोकाभिमुखी करबार उपरे जोर दैछन। मंत्री श्री पुजारी कहिछन,
1: आमे केते काम करिछु, केते काम बाकी रहिला लोकंकर प्रतिश्रुति पालन करिवार, एवं जोंटा पालन हेछि सेरा केते दूर लोकंक पाखरे पहुचिछि, आगामी दिन रे किमिति ए सरकार को आहुरी लोकाभिमुखी करिकि धाडीर शेषरे ठिया हेतिया व्यक्ति पाखरे गरीब कल्याण योजना पहुंचे पारू, तार आर्थिक अवस्था को सुधारी पारू, एवं विकसित ओडिशार जो कल्पना आम कर 2036 बेलू सफलतार सहित साकार करूटा स्वाभाविक भाव आलोचना।
0: राज्य उच्च माध्यमिक शिक्षा परिषद CHSE परिचालित युक्त दुई परीक्षाफल आइबा बुधवार दिन बाहर बाबोली विद्यालय और गणशिक्षा मंत्री नित्यानंद गंड कहिछन। कला विज्ञान वाणिज्य और धंदामूलक परीक्षाफल गुटे दिन बाहर, परीक्षार्थी माने CHSE वेबसाइट थी परीक्षाफल देखिपारे। इबसर पखापाखि 4 लाख छात्र छात्री युक्त दुई कला विज्ञान वाणिज्य आउ धंदामूलक विषय थी परीक्षा देते। परीक्षाफल बाहर बार बाबदे मंत्री श्री गंड प्रतिक्रिया थी कहिछन,
2: प्लस टू बोर्ड एग्जाम रो रिजल्ट आमे आसंता 20 तारीख भीतर रिजल्ट घोषणा करिवु, तापाई सब प्रकार प्रस्तुत सरीछि, प्राय 20 तारीख 12:30 घंटे भीतर रिजल्ट प्रकाश पाइबो। आमर एथिरे आर्ट्स हो, कमर्स हो, साइंस ये सब स्ट्रीम रे 401623 जन परीक्षार्थी परीक्षा दे पिलामाने जेमते सुविधा रे तांकर रिजल्ट पाई पाइबे वेबसाइट माध्यम रे तार भी प्रस्तुत है।
0: ओडिशा माध्यमिक शिक्षा बोर्ड तरफ परिचालित मेट्रिक सप्लीमेंटरी परीक्षा लागि फॉर्म भरबार समय के बढ़ा जाइछे। मेट्रिक सप्लीमेंटरी फॉर्म फिलअप लागि धारित समय आज शेष होतला, हेले इ समय आइबा 25 तारीख तक बढ़ा जाइछे बोर्ड तरफ सूचना दिया जाइछे। देश देखा दीथबार तेल संकट के नजर थी रखिकरी ओडिशा हाईकोर्ट आभासी जरिए चलबा, आइबा काल आउ 21 तारीख हाईकोर्ट आभासी जरिए चलबा, इतार सहित खरा छुट्टी समय थी भी कोर्ट आभासी जरिए काम करवा, आउ इ समय थी खाली 50% कर्मचारी कोर्ट न उपस्थित रहबे बोली ओडिशा हाईकोर्टों तरफ नोटिस जारी करा जाइछे। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। পুঞ্জি বাজার নিয়ামক সংস্থা ভারতীয় প্রতিভূতি আ বিনিময় বোর্ড সেবির শাখা কার্যালয় ভুবনেশ্বর খুলবা। ই বাবদে সেবির অধ্যক্ষ তোহিনকান্ত পাণ্ডে সূচনা দিচ্ছন। সেবির পূর্বাঞ্চল আঞ্চলিক কার্যালয় অধীন থি ই কেন্দ্র কাম করবা। আবেশক মানকর অভিযোগর সমাধান, সচেতনতা কার্যক্রম, সাহায আউ স্থানীয় ক্ষেত্র থি সমন্বয়কে জোর দেবা। নূয়া শাখা ওড়িশান নিবেশক মানকর সহিতে অংশীদার মানকর ঐতকা যোগদান সহিতে আর্থিক বাজার থি ওড়িশার যোগদানকে নিয়ন্ত্রিত করবা বলি জনাপড়িছে। সেবির এই নূয়া পদক্ষেপ লাগি রাইজে সুরক্ষিত নিবেশ পরিবেশ তৈয়ার হবার সহিতে আর্থিক অন্তর্ভুক্তিকরণ আহরি বড়বা বলি শ্রী পাণ্ডে কইছন। আইবাকেল ভারতীয় মিউচুয়াল ফন্ড সংঘ আমফির গোটে কার্যক্রম থি যোগ দেবার লাগি শ্রী পাণ্ডে ভুবনেশ্বর গস্ত থি আসুছন। রাইজে তৈল যোগান থিতিকে নেকরি ভুবনেশ্বর ঠানে মুখ্য শাসন সচিব অনু গর্গঙ্ক অধ্যক্ষতা থি গোটে জরুরি বৈঠক হয়েযাই। বৈঠক থি তেল কোম্পানি অধিকারী আউ ভিন ভিন বিভাগর বরিষ্ঠ অধিকারী মানে উপস্থিত রহিকরি স্বাভাবিক তেল যোগান বাবদে আলোচনা করিছন। রাইজে ইহাদে তেল সংকট নাইন, বেআইন মহজুদকারীঙ্ উপরে জিলাপাল মানে কড়া কার্যানুষ্ঠান নেবে বলি শ্রীমতী গর্গ কইছন।
3: LPG, পেট্রোল, ডিজেল, অন্যান্য কমোডিটিজ বর্তমান শর্টেজ নাহি। মু আপন মানঙ্ক জরিয়ারে সবু লোকঙ্কু এটা কহিবাকু চাহে যে আননেসেসারিলি ভিড় করিবা নাই, হোর্ডিং করিবা নাই, অ্যাভেলেবিলিটি আছে, পাইপলাইন বি আছে, তাহলে বর্তমান কিছু প্রবলেম নাহি। আর সেমানে বিলকুল নর্মাল রে যদি যিবে তো সবু জাগারে তাঙ্কু মিলিব।
0: ভারতীয় তৈল নিগম লিমিটেড IOCL র CGM কমল সিল কইছন, পেট্রোল ডিজেল আউ LPG রাইজে ভরপুর মাত্রা থি রহিছে, নিয়মিত যোগান জারি রহিছে, আউ গুজব কে বিশ্বাস নাই করবা লাগি সে লোককে পরামর্শ দেইছন। সংগ্রহালয় হেউছে সাংস্কৃতিক বিনিময়, সংস্কৃতির সমৃদ্ধি, আপোষ বুঝামণার বিকাশ, লোকঙ্কর ভিতরে সহযোগ আউ শান্তির গোটে গুরুত্বপূর্ণ মাধ্যম। ই বাবদে লোকমানকু সচেতন করবার লাগি আজ আন্তর্জাতীয় সংগ্রহালয় দিবস পালন করা যাউছে। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম 1977 মসিহানু ফি বছর মে 18 তারিখ দিন আন্তর্জাতীয় সংগ্রহালয় দিবস পালন করুছে। ই বছরর বার্তা হউছে গোটে বিভাজিত পৃথিকে এক করসি সংগ্রহালয়। পশ্চিম ওড়িশার ভিন ভিন জেলান জেলাপাল আউ আরক্ষী অধীক্ষকঙ্কর যুগ্ম জনশুনানি শিবির আয়োজ হয়ে যাইছে। সম্বলপুর জেলা জুজুমুর ব্লক কার্যালয় ঠানে হইতিবার জনশুনানি শিবির থি 40টা অভিযোগ আসিথিলা। বৌদ্ধ জেলা কণ্টামাল পঞ্চায়েত সমিতি কার্যালয় ন হইতিবার জনশুনানি শিবির থি 67টা অভিযোগ আসিথিবার বেলে 14টার তুর্তি সমাধান করা যাইছে। নয়াপড়া জেলা কোমনা পঞ্চায়েত সমিতি কার্যালয় ন হইতিবার শিবির থি 57টা অভিযোগর শুনানি করা যাইথিলা। সুবর্ণপুর জেলা বীরমহারাজপুর ব্লক বহলপদর গ্রাম পঞ্চায়েত কার্যালয় ন হইতিবার শুনানি শিবির থি 62টা অভিযোগ আসিথিলা, সেথির ভিতর 18টা সমস্যার তুর্তি সমাধান করা যাইথিলা। দেবগড় জেলা রিয়ামাল ব্লক তাবড়া গ্রাম পঞ্চায়েত সমিতি সম্মিলনী কক্ষ ন হইতিবার শিবির থি 67টা অভিযোগ আসিথিলা। শিবির মানকে জিলাপাল আউ আরক্ষী অধীক্ষক মানে অভিযোগ মানকু গ্রহণ করিকরি তুর্তি সমাধান করবারকে বিভাগীয় অধিকারী মানকু নির্দেশ দেইছন। সম্বলপুর জেলা আইনসেবা প্রাধিকরণর অধ্যক্ষ আউ জিলা দৌরা জজ প্রজ্ঞা পাণিগ্রাহীঙ্ক নির্দেশ দি সম্বলপুর সিভিল কোর্ট বিকল্প সমাধান কেন্দ্র ন বর্জ্য বস্তু পরিচালনা উপরে গোটে আইন সচেতনতা শিবির হয়ে যাইছে। শিবিরটি সহর্ণ বর্জ্য বস্তু পরিচালনা উপরে বিস্তৃত আলোচনা করা যাইছে। সভাতি সমাধান সমারোহ শীর্ষক গোটে খাস লোক আদালত বাবদে উপস্থিত লোককে জনাই দিয়া যাইছে। শিবিরটি পারা লিগাল স্বেচ্ছাসেবী আর সম্বলপুর মহানগর নিগমর স্বচ্ছ সাথী মানে উপস্থিত থিলে। পানিপাগ রাইজে হুতবার জবর খরা লাগি জনজীবন অস্তব্যস্ত হয়ে পড়িছে। খাস করে পশ্চিম আউ অভ্যন্তরীণ ওড়িশার কেতেটা জেলান তাপমাত্রা 40 ডিগ্রি পার করেছে। আজ দ্বিপহর তক রাজ্যর সবুন জহ তাপমাত্রা বৌদ্ধ জেলান 42.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা যাইছে। সম্বলপুর বলাঙ্গীর ঝারসুগুড়া টিটলাগড় আউ তালচেরর কেতেটা জাগান জবর খরা হচ্ছে। সিয়াড়ে ভুবনেশ্বর সহিতে সমুদ্র খণি জেলামানকে জবর গুলগুলি হচ্ছে। ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে এবার কিছুদিন ভিতরে রাজ্যর তাপমাত্রা 44 ডিগ্রি তক বড়বার সম্ভাবনা রয়েছে। রাজ্যের কেতেটা জেলান কালবৈশাখী সহিতে চড়ক মারবার ভিল সম্ভাবনা রয়েছে। শেষে মুখিয়া খবর ফের ঘায়ে সরকারঙ্কর জনকল্যাণকারী যোজনা সবু রাজ্যবাসীঙ্কর পাশে পৌঁছাবারকে দলীয় কর্মীমানকু পরামর্শ দেলে বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ। উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ পরিচালিত যুক্ত 2 পরীক্ষা ফল আইবা বুধবার দিন বাহারবা গণশিক্ষামন্ত্রীঙ্কর সূচনা। রাইজে হেউছে জবরখরা ଭିନ୍ ଭିନ୍ ଜାଗାର ତାପମାତ୍ରା ପାର କଲା 40 ଡିଗ୍ରୀ ସେଲସିୟସ। ଆଜିର ଆଞ୍ଚଳିକ ଖବର ଏନ ଶେଷ ହେଲା। ଜୁହାର।

0: जोहार हो दादा।
1: जोहार जोहार आसो भाई, आज बड़े पर पले आलो न का हो
0: बेटा। ठीक है, आइस्तिले हो दादा।
1: हां गा गा दू दू फूफू जन हैला।
0: होय होय होय सुन तो।
1: हां हां
0: का हो छे की ई दू दू फूफू हेवार के अमर से खुटा खुटी ढुली ढुला गले ठीक बने असुविधा भोग करबारे पड़ जे हो।
1: हां क्वेश्चन जे भाई बैसा के जदी किना घड़घाड़ कोला आर जीड निर्मल कोला।
0: होय होय होय
1: बोले से वर्ष चासीर पूरा जमकिला
0: जमकिला बोलो जे हेति लागि मुईटा आसीथिनी टिके केंता केंता करि हसि लाइन रुना पले गले टिके बड़ा असुविधा होइ जे किनी दादा हो।
1: ओ भाई जे जाना हो कि ताना हो जमी बाड़ी सब जुतलो न तो
0: जमी बाड़ी जे नी हला के टिके।
1: हाय हाय
0: ମୂଳ
1: କଥା କେ ଦେଖମା ବୋଇଲେ ବିହନ ପାଚଲ ଟା ଏମନୁ ସଂଗ୍ରହ କରିକି ରଖଲେ
0: ଆର
1: ଯେତେବେଳେ କେ ସମିଆ ଆସବା ଧରି ବର୍ଷା ଟେ ହେଇଦେବା ବତର ନେଇ ଥିବା আর সে সময় আগে আরে বিহন খুঁজি যাব বইলে নেই গে।
0: হয় হয়
1: ঘর পুড়বার কুয়া কুড়বার সঙ্গে
0: হয় দাদা। হয় হয় হয়
1: যে বহু জায়গায় কয়া আসি
0: দাদা
1: যেটা কি বৈশাখ জেঠ আমার মে মাস কে বলমা হো।
0: হয় হয় হয়
1: ই মাসে বিহন পাচল খত খার বলে চাষি ভাই মানে যে জায়গায় ধান চাষ করুছ নিজর চাষ র লাগি জমি প্রস্তুতিটা হচ্ছে এই সময়কে গোটে মুখ্য আর বিহন পাচল সংগ্রহ করবার।
0: হ্যাঁ হ্যাঁ আর গোটে কথা দাদা হো, ইহাতে তো সরকার দেখুচ আমার সে মাটি পরীক্ষা পে টিকে ধ্যান দিও বলে চাষী ভাই মনকে কহুচ বলে ইহাতে মুক্ত হিসাবে সব মিলুচে হো।
1: হ্যাঁ হ্যাঁ যে এটা যেন সুর কল কিনে ভাই দেখো মাট পরীক্ষাটা আমি তো বারো মাসি চাষ হচ্ছে।
0: হয় দাদা
1: কেন সময় আগে মাট মেলা রহুছে যে আমি চাষ করমা
0: নেই এটা তো সত যে বতর দেখি করি ফের ছতর গাড়মা বলে সিনে হবা
1: বলে ই সময়াতি সে বতর আসি
0: বাস বাস বাস হেতি লাগি দাদা
1: জমিতে কিছু নাই নো জমি যদি মেলা আছে বলে সিধা মাট পরীক্ষা করাই পারবে। আর এটা হচ্ছে আমার সরকারি যোজনা মাধ্যমে হচ্ছে আমি যে কার সঙ্গে হো ভাই তাহলে দেইদেলে সে বিজরে বি পরীক্ষা করে আইন দেবে কি না হলে ব্লক র কৃষি অধিকারী গ্রামীয় কৃষি অধিকারী আমি যে বিএও ভিএও ইংলিশ তিনে বলবো ইমানকর সঙ্গে যোগাযোগ করে পারবো।
0: যে দাদা শুনো তো
1: আজ
0: বৈঠকি
1: বৈঠকির কথা পরে হেটা মুই বলুথিলি যে কেন জমিতে আমি কেন ধান করমা
0: ওহো
1: আজ মাড বি তো ভাই সমান নেই নো।
0: হ্যাঁ হ্যাঁ সত
1: কেনডা মালুয়া আছে কেনডা আটুয়া আছে
0: কেনডা
1: বাহাল আছে কেনডা
0: বেরনা আছে বলো। হ্যাঁ
1: বলে কেন মাটি রে আমি কেন চাষ হেমা আর কেন চাষ কে আমি কলে তুনিয়া সব লাভ পাই পা।
0: হয় হয় হয় হয়
1: বলে হে উপরে জানবার লাগি আমার যেন হরিহর নায়ক আজ্ঞা নেই। হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আজ্ঞা ব্লক কৃষি অধিকারী হিসাব রে যেন কাম করুদিলে। হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ
1: তাহাকু গা লগা থা গা দুই কথা
0: বলে দাদা হো আর উছুর নে করু ন আইয়া কু টিকে লগ আর ই বাবত কে টিকে পচরে পক।
1: হ্যাঁ মুই পচরাউ যে শুন।
0: হ্যাঁ মুই কল কল শুনছ।
1: হ্যাঁ ঠিক আছে। জোয়ার আইয়া
2: জোয়ার
1: কেমতা আছ না আইয়া?
2: এ ভালো আছো কোন কেমতা আছন কোন?
1: হ্যাঁ আইয়া আমি বৈঠকি কে যেতে বেলে বি আসলে আপন মানকর কথা ঝল করি দিছি আমকু আইয়া
2: যাও মা সমলেশ্বরীঙ্କ কৃপারে ভালরে থাকতু
1: আজ্ঞা
2: এই বর্ষ ভালো চাষ হোক মাঙ্କ কৃপারে এটা গোটে আমার ইচ্ছা
1: প্রকৃতিরে আজ্ঞা ধান চাষ আমার যেটা করবার লাগি মানে গোটে সময়ার কহসন যে কেন সময়ানু প্রস্তুতি হবার কথা কানা হবার কথা
2: আমার দুইটা ঋতুরে সাধারণত আমি ধান চাষ করুছু
1: আজ্ঞা
2: তো আমার মুখ্য ঋতু হল এই বর্ষা দিনটা
1: এটা আজ্ঞা
2: বর্ষা দিনটারে আমার বেশি ধান চাষ করুছু।
1: হ্যাঁ হ্যাঁ
2: আর খরাটিয়া ধান চাষে যেটি টিকে জলসেচন সুবিধা আছে সেটি করছেন তেমন আমার মুখ্য ধান হচ্ছে এই বর্ষা দিনে
1: আজ্ঞা
2: তেমন বর্ষা দিনে আমার যে ধান করা যাচ্ছি প্রায় আমার অধিকাংশ জমিরে ধান হি করা যাচ্ছে। তো আমার বলাঙ্গীর কি পাখাপাখি যে জেলা মানে ধান হচ্ছে সাধারণত আজিকাল আউ সে দেশী কিসম ধান না তেমন আমি অধিক অমলক্ষম ধান বা হাইব্রিড শঙ্কর কিসম ধান করা পড়ুছে। তো আমার যে কিসম সব জমি
1: অচ্চ
2: কিসম মধ্যম কিসম আউ যে খাল জমি মানে যেটা আপনার আট মাল বর্ণা বাহাল এই যে কিসম জমি সব পচটা দেখা যাচ্ছে এ কিসম অনুসারে আমার মধ্য ধানর কিসম সব রয়েছে। বর্তমান কথা আসলে আমার সময় যে বর্ষা দিনে আমার প্রকৃষ্ট সময় হল যে ধান চাষ আমি মে মাস আরম্ভ তো আমার দুই প্রকার ধান ଆସୁଛି ଯୋଉଟା ଗୋଟେ ହେଲା ଅଧିକ।

0: দাদা গানা সুরে সুরে নিকে নাই কোন তোমার গোড় তো হলি যাচ্ছে
1: সেটা চাষ কে লাগি করি থিলা গীত
0: যে মুই কানে বলছিলি কি পহলা নু আসলা বেলকে নি কহুতলি গে তমকু ইহাদে জেন বত্রিয়া ছোট তফান হইছে হো আমার বিজলি বতি কি ভুলি যাচ্ছে খুটা মনে
1: করা সর রকি জতা লো ভাই বলে লাইনটা তো দেখো ভাই আমার যে যাহা ধনী গরীব সবে লাইন জীবন ধার হই গলা লাইন নেই রহলে ঘড়ে নেই চলি পা
0: হয় হয় বাকি সেই যে প্রধানমন্ত্রী সূর্য ঘর যেনি কহছন
1: হ হ হ হ গুটে যোজনা টি
0: হয় হয় হয়
1: দেখো ভাই চাষী ভাই হেলা কি যাহার বি হউ লাইন র কেবে অসুবিধা নেই হেবা বলি গিরি ভারত সরকার গুটে যোজনা আছে প্রধানমন্ত্রী সূর্য ঘর
0: হয় হয় হয়
1: মুক্ত বিজুলি যোজনা
0: হ্যাঁ যেনটা কি 300 ইউনিট তক
1: ফ্রি বলা
0: পায়মা হয়
1: বলে ইথি লাগি সবে তা মানে বিভাগ সঙ্গে জুড়ি হবার কথা
0: হয় দাদা হয়
1: মাসকে 300 ইউনিট তক
0: হয়
1: যেনটা কি বিজুলি বলা হউছে সেটার যেন সে যেন যেতকি আমকে পড়ুথিলা তার উপরে আমার পুরা সঞ্চয় হয়ে যা পয়সা দেওয়া কি নেই
0: নেই পড়ে হয় হয় হয়
1: প্রতি ঘর পিছা 3 কিলোওয়াট তক
0: হয় হয় হয়
1: এটা কেন্দ্র আর রাজ্য সরকার কর তরফ রূপ ভাই দি
0: সবসিডি হচ্ছে ফের কেতনি কেতে
1: জি ধর গুটে গরিব লোকটে হো ভাই গুটে কিলোওয়াট লাগালা
0: তো তার লাগি কেনতা কানা আছে
1: দাদা কেন্দ্র সরকার কেতে দেবে
0: কেন্দ্র সরকার 30,000 টাকা
1: আর সেতি রাজ্য সরকার দেবে 25,000
0: বাস
1: বইলে 55,000 মোট সেতি সবসিডি
0: মিললা
1: আর যদি এটাকে ধর 2 কিলোওয়াট যদি জনে লাগাবা
0: হয়
1: বইলে কেন্দ্র সরকার র হই জিবা
0: কি 60,000
1: আর ইয়াড়ে হয়ে যা 25,50 হয়েগলা বলে ইনে আমি 10,000 টক পুরা সবসিডি আর যদি বড় টিকে জহ ব্যবহার বলে সেনে কেন্দ্র সরকার দেবে কেতে
0: 78,000 তক দাদা
1: আর রাজ্য সরকার
0: 60,000 তক
1: 60,000 বলে সেথি এইগুলা কেতে হো
0: 138,000
1: বলে লাইন আর থিলে কি নেই দিলে ধোকা পা নেলে বি আর কিছু অসুবিধা
0: চিন্তা করবার নাই না
1: আর সরকারি যোজনা করুছন আর জেনটা কি ইটাকে জহ জানবার লাগি সহজ কেন্দ্র মান কি বি জানবে
0: হয় তো আসে জেন কেনতা করি জানবে হে বাবত কি টিকে কই দিও
1: আচ্ছা pmsurjaghar.gov.in বলি গরি জান গুটি অনলাইন রেজিস্ট্রেশন আছে
0: হয় দাদা হয়
1: হ্যাঁ সে জায়গা রে রেজিস্ট্রেশন করি গরি যোজনার লাভ সব পাই পারবে তার বাহারে বিদ্যুৎ বিভাগ সঙ্গে
0: হয়
1: তাকর সঙ্গে বি
0: যোগাযোগ
1: করি করি আহরি টিকে অধিক জানি পারবে
0: বাকি সরকার তো সব প্রকার সুবিধা করুছ হ্যাঁ আমি টিকে যদি সচেতন হেমা বলে নি কা দাদা সবুথির লাভ পাই পারমা
1: ও দেখো ভাই সরকার বলে আর কি হো সে কানা বলছন ও ভাই সে কস্তুরি মুরগ পরে
0: হয় হয় হয়
1: এনেই বাসনাটা হউছে রে বুয়া বলি পরে
0: সব আড়ে ঘুরি ই বলু তো দেখলা মানে তার নাভি তলে তার
1: নাহি তলে ও যে ভাই সরকার আর আমে হউছো হেনতা
0: হয় হয় হয়
1: আমে বলুছো সরকার কি আরে আমে তো সরকার
0: হয় হয় আমকু নেই করতে ফের সরকার
1: আমকু নেই করি সরকার
0: হয় হয় হয়
1: আর সেটা কি আমি সরকারকে সহযোগ করবার হেলে জিগিরি আমি সেতিরে
0: লাভ পাই পারমা
1: যে কথা কহলা সুরে ভাই পোলা তেল বলো
0: ওই ওই তো সৎ কথা হো দাদা যে শুনো তো এটা সমিয়া বি হই বসলা ন
1: জিমান
0: হয় জোহার দাদা
1: জোহার ভাই জোহার